0: verplicht wedstrijden stil te leggen als in het stadion geprotesteerd wordt tegen het bewind in het Aziatische land. Ondertussen leidt het geweld weer op tussen de VS en Iran, die al ruim 3 maanden met elkaar in oorlog zijn verwikkeld. En dat is natuurlijk geen fijn nieuws. Zo waarschuwde mensenrechtenorganisatie Human Rights Watch dat het WK een internationale schande en een platform voor repressie binnen de VS kan worden. Er is nog veel meer hierover te vertellen, dus je kan het ook allemaal nalezen op de krantenwebsites, die de vele krantenwebsites die er zijn. Ja, ze zijn er allemaal, hè. Goed, laten we nu maar naar een liedje gaan, dan ben ik straks weer bij je terug.
1: मेरा खत मिला था आपको?
2: जी हाँ, ऊपर मेरा नाम लिखा था, नीचे आपका। बीच का कागज खोरा था।
1: जी वो दरअसल बात यह है कि दिल की बात कागज पर ना ला सका।
2: कौन सी बात?
1: इतनी बड़ी बात कि इंसान लाखों किताबें लिख डाले तो भी ना कह सके, और इतनी छोटी बात जिसे एक आंसू, एक सिसकी, एक मुस्कुराहट कह दे। रेखा, बात वही है जो इस धरती के पहले मर्द ने इस धरती की पहली औरत से कही थी, मुझे तुमसे प्यार है।

दिल से दिल ही को वो धड़कन से हो लंदन, ढूंढो मैं ढूंढो मेरी ब्रदर की दुल्हन. यह फिल्म का नाम है मेरी ब्रदर की दुल्हन एन दैट वाज एन प्रachtige मोये टाइटल ट्रैक. Ja, destijds in de hoofdrol Imran Khan en Katrina Kaif in deze romantische comedy. Ujala Radio, hij is zo normaal omheen, Ami J. Ram. En ik hoop dat je lekker geniet van de mooie, prachtige, heerlijke Ghana. Eventjes terug in de tijd. De stem van Tess van de formatie Stereo Nation. Ja, ken je deze nog? Eentje die je niet mag vergeten hoor.